0: music from The Sound of Music, and that was Rodgers and Hammerstein's. And this Broadway musical continues to amaze people of different ages. In fact, it is good for the entire family. Of course, we have seen The Sound of Music in motion picture with the very wonderful performance of its legendary actress, The Sound of Music, right there. Thank you so much for listening to Resilience and Wellbeing Radio. I am your host, Eric, keeping you company with music for the rest and the restoration of our inner person right here on Sydney's Multicultural Community Broadcasting. I was thinking of Julie Andrews, the one who starred in The Sound of Music. There you go. And like what I've said earlier, we will be sharing to you important information in the many languages that we speak here in Multicultural Australia. And this is in regards to the upcoming election. So if you have another language that you speak apart from English, one of these languages may be the announcement for you tonight. So just stay tuned in on Sydney's Multicultural Community Broadcasting.
1: هل أنت جاهز للتصويت؟ لقد تم الإعلان عن الانتخابات الفيدرالية. إذا قمت بتغيير اسمك أو عنوانك مؤخراً وإذا أتممت 18 عاماً أو أصبحت مواطناً أسترالياً فعليك تحديث معلومات التسجيل الخاصة بك أو تسجل للتصويت قبل 8 من مساء يوم الاثنين. زر aec.gov.au أو احصل على استمارة التسجيل من أي مكتب من مكاتب مفوضية الانتخابات الأسترالية AEC وأعدها إلى AEC قبل 8 من مساء يوم الاثنين. سيساعد صوتك على تشكيل مستقبل أستراليا. صرحت به مفوضية الانتخابات كامبرا.
2: আপনি কি ভোট দেওয়ার জন্য প্রস্তুত? ফেডারেল নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আপনি যদি সম্প্রতি আপনার নাম কিংবা ঠিকানা পরিবর্তন করে থাকেন, আপনার বয়স যদি 18 হয় অথবা আপনি যদি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার তথ্য হালনাগাদ করতে হবে অথবা সোমবার রাত 8টার আগেই আপনাকে ভোটের জন্য নিবন্ধন করতে হবে। aec.gov.au ওয়েবসাইটটি দেখুন অথবা AEC এর যে কোনো অফিস থেকে একটি নিবন্ধন ফর্ম সংগ্রহ করুন এবং সোমবার রাত 8টার আগেই ফর্মটি AEC এর অফিসে ফেরত পাঠান। আপনার ভোট অস্ট্রেলিয়ার সমৃদ্ধিতে সহায়তা করবে। নির্বাচন কমিশনার ক্যানবেরা কর্তৃক অনুমোদিত।
3: แม้ পেবো তে এনিনে আছেন ဖြစ် নে বিলা ফেডারেল রে কাপ ওয়ে চিনপা মে ইয়েকু চিনজা লাই পি ဖြစ် পারে কে ইউ তে এনিনে মচা গিন গা মা নামে পিয়াং থারে দামা মহ লেসা পিয়াং থারে আসেট সেশন নি ဖြည့် গা সা ဒါမှမဟုတ်ဩစတြေးလျနိုင်ငံသားဖြစ်လာတဲ့ဆိုရင်သင်ရဲ့မဲစင်းမှာအပြောင်းလဲလောက်အောင်မှာဖြစ်ပြီးတခါမှမရှိဘူးသေးရင်တော့ဒီနေ့လာနေ့ညရှင်းနိုင်မတိုင်ခင်မှာမဲပေးဖို့စီရင်ပေးသွင်းရမှာဖြစ်ပါတယ် aec.gov.au ကိုသွားပြီးလောက်ဆောင်နိုင်သလို aec ရွေးကောက်ပွဲကော်မရှင်ရုံးမှာဖောင်ယူပြီးဒီနေ့လာနေ့ညရှင်းနိုင်မတိုင်ခင် aec ရုံးမှာဖောင်ပြန်တင်လိုက်ပါသင်ရဲ့မဲတပြားကဩစတြေးလျကိုပုံဖော်စေနိုင်မှာဖြစ်ပါတယ်ကင်မရာမျိုး
0: A very important information in regards to the upcoming election, and we made it available for you in the many languages that we speak here in Multicultural Australia on Sydney's Multicultural Community Broadcasting. Hello and happy, happy listening to all of you. I am your host, Eric, keeping you company.
4: The Ahead for Business digital portal supports mentally healthy small businesses. It provides tailored resources, checkups, and personalised action plans, and showcases the experiences of small business owners through podcasts, videos, blogs, and case studies. We caught up with Tina Fox from EveryMind to find out why it's important for those working in small businesses to take the time to look after their mental health and well-being.
5: We know that small business owners are time poor. However, we also know that when they're functioning at their best, so is their small business. So it's important to make the time to prioritise wellbeing. On the Ahead for Business digital portal, small business owners can find resources specific to the concerns they're facing at the time, whether that's stress management, adverse weather events, or work-life balance. For example, prioritizing things like exercise and spending time with family and friends are really good ways to look after your well-being.
4: Remember, Head for Business supports small business owners to take action on their own mental health and well-being through personalized resources and tools tailored to their specific needs. You can find out more and access a range of resources developed with and for small businesses at aheadforbusiness.org.au.
6: The Community Radio Suicide Prevention Project is produced with the support of the Australian Government Department of Health and Aged Care.
0: Up next, we have the music of the Carpenters on the piano with the pianist Jim Brickman here on Sydney's Multicultural Community Broadcasting and Resilience and Wellbeing Radio with Eric.
7: 98.5 2
8: 000 FM.